0: जला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार को आप सुने।
1: यू आर
2: Dit is Mandy van der Plas van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.
1: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download de Ujala app.

0: You are.
1: Dit is Tim Schaap van de ANWB. Door een kapotte auto vielen bij Hilversum Noord op de A1 richting Amsterdam. Vanaf Baarn ongeveer 10 minuten extra. De rechterrijstrook is dicht. En verder vielen op de A16 richting Breda. Tussen knooppunt Terwegseplein en knooppunt Ridderkerk. 3 kilometer en 20 minuten. En tot zover de ANWB verkeersinformatie.
2: नमस्कार मैं हल्का याग्निक और आप सुन रहे हैं उजाला रेडियो तू जाने है तो
3: संगीत का सफर जारी है उजाला रेडियो पर